রেখো রেখো চিত্ত শুদ্ধি নিচে করছো সেব করো অঙ্কিত মুজে চিত্ত শুদ্ধি নিচে করছো সেব করো জীবিতম অঙ্কিত মুজে